0: 26 runs in 19.2 overs. Vaibhav Suryavanshi has been adjudged as the player of the match. Eid al-Zuha, also known as the Festival of Sacrifice, is being celebrated across the country. The holy occasion honors Prophet Ibrahim's absolute faith and is marked by the ritual of Qurbani. President Draupadi Murmu has greeted the people on the occasion of Eid al-Zuha. In her message, the president said that festival symbolizes devotion, sacrifice and selflessness. And that is the end of this news bulletin.
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু মুকুতামালা।
2: পবিত্ৰ কোৰাণত কোৱা হৈছে, সৃষ্টিকৰ্তা মহান আল্লাহ তালা, এই জগতখন তেওঁৰেই সৃষ্টি। সেয়ে স্ৰষ্টাৰ সত্তাৰ সম্পূৰ্ণ সম্ভেদ সৃষ্টিৰ কোনোৱেই পোৱা সম্ভৱ নহয়। স্ৰষ্টা অনাদি অনন্ত, সৃষ্টি আদি অন্তশীল। স্রষ্টা স্বয়ং সম্পূর্ণ সর্বশক্তিমান, সৃষ্টি নির্ভরশীল নিরীহ। স্রষ্টা অবর্ণনীয় সংজ্ঞাতীত, সৃষ্টি বর্ণনাধীন পদার্থ। স্রষ্টা সর্বব্যাপক। সৃষ্টির সর্বোত্তম জীব মানবে স্রষ্টার পরিচয় পাবই লাগিব, নহলে তেও সৃষ্টি করা সৃষ্টি উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাব। সৃষ্টি বলতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বুঝায়। এটাকে সমগ্র বিশ্বকে আমি তিনি ভাগ করে চাব পার, অদৃশ্য জগৎ, অর্ধদৃশ্য জগৎ আর দৃশ্য জগৎ। অদৃশ্য জগতের রহস্য স্বতন্ত্র, কিন্তু অর্ধদৃশ্য জগতের লগতে এই দৃশ্য জগৎখনও মূল মহাশক্তির প্রভাবত অবিরাম গতিত আবর্তিত হয়ে আছে। মুহূর্তর বাবেও কোনো কতো স্থির হয়ে থাকা নাই আর থাকিবও পড়া নাই। অদৃশ্য আর অর্ধদৃশ্যর কথা বাদ দিলেও দৃশ্যমান জগততো সেই অবিরাম আবর্তনের ফলত অহরহ পরিবর্তন হয়ে আছে। এই পদার্থ ঘটিত সমস্ত জগতের প্রত্যেকটি পদার্থর মাজতেই সেই সর্বশক্তিময় জ্যোতির তরঙ্গ অহরহ প্রবাহিত হয়ে আছে। অসীম শক্তিশালী এই তরঙ্গমালা প্রত্যেকটি পদার্থর রন্ধ্রে রন্ধ্রে বিয়পি আছে। যেতিয়াই যিকোনো পদার্থ যিকোনো কারণেই এই তরঙ্গর পৰা বিচ্ছিন্ন হৈ পৰে, তেতিয়াই সি তার পদার্থ জীবন হেরুয়ায়। বর্তমান পৃথিবীত মৃত্যু আখ্যা দিয়া ঘটনাটির তাৎপর্যও এই। সেই জ্যোতি ইমানেই তীব্র যে মানবর বাহ্যিক দৃষ্টি তাক সহ্য করিব নোৱাৰে, আন্তরিক দৃষ্টিও তাক ঢুকি পাব নোৱাৰে। বরঞ্চ বাহ্যিক দৃষ্টির স্বতন্ত্র কোনো অর্থ ইয়াত নাই। স্বয়ং সেই জ্যোতিয়েই বাহ্যিক দৃষ্টি দর্শন শক্তি, আর আন্তরিক দৃষ্টিরও ইয়াত কোনো মূল্য নাই। স্বয়ং সেই জ্যোতিয়েই অন্তঃদৃষ্টির উদ্ভাবক শক্তি। এই সত্য শুদ্ধ জ্যোতির ব্যাপক তরঙ্গই সমগ্র সৃষ্ট জগতের মূলাধার। ই অত্যন্ত গোপন সত্ত্বেও সম্পূর্ণ প্রকাশমান। এই জ্যোতির্ময় শক্তিয়েই সর্বত্র বিরাজমান, এই মহাবিশ্বর মহাপ্রাণ। ইয়ার কোনো আকার নাই, রূপগুণ নাই, সীমা সংখ্যা নাই, স্থান মান নাই, কাল নাই। সকলোরে ঊর্ধ্বত এক মহান সত্তার ই হল অস্তিত্ব। ইয়াক কোনো ভাষার প্রকাশ করা সম্ভব নহয়। এই সমস্ত সৃষ্ট জগৎ সম্ভাব্য সত্য। এই ইসলাম ধর্মর দর্শনের সর্বগুজ্যতম তত্ত্ব, এ বেদান্ত দর্শনেরও সিদ্ধান্ত। এই আদি অন্তযুক্ত বিশ্বর সমস্ত বস্তুকেই বিশ্লেষণ করে চালে দেখা পাব মানব জাতিটি হয়েছে সর্বাঙ্গ সুন্দর সম্পূর্ণ সৃষ্টি। সে মানবক আল্লাই এই পৃথিবীত নিজের প্রতিনিধি আখ্যা দিছে, আর প্রতিনিধি মাত্রেই নিয়োগকর্তার ওসর বাধ্য হয়ে থাকিব লাগিব। এই বাধ্যতা যত সৎভাবে মানি চলা হয় তাতে উপজে ভক্তি, আর ভক্তির উপলব্ধি যেতিয়া পূর্ণ হয় তেতিয়া উপজে প্রেম, আর প্রেম যেতিয়া পরিপূর্ণ হয় তেতিয়া প্রেমিকে সর্বস্ব ত্যাগ করে একমাত্র প্রিয়াকেই বিচারে। এ তত্ত্বজ্ঞান, এ ব্রহ্মজ্ঞান।
1: মুকুটামালা, আজির মুকুটামালা

আধুনিক গীত। 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান, 5:25 ডক্টৰ সুব্রত শর্মার হিন্দী কথিকা, শাক সবজিও কে সিল কে কা উপয়োগ, সন্ধ্যা 6:40 আৰু 7:05 বৃন্দগান, সন্ধ্যা 7:20 ডক্টৰ উপমা বর্মন ডেকার সংস্কৃত কথিকা, বেদে চন্দ সাং প্রয়োগ, সন্ধ্যা 7:30 পূবালীর সুর অনুষ্ঠানত আহিনা রহাঙর কণ্ঠর কার্বি গীত, নিশা 8:30 আধুনিক গীত, নিশা 9:00 চিত্রগীত, 9:30 গজলর অনুষ্ঠান, 10:00 শাস্ত্রীয় সংগীতর অনুষ্ঠানত পণ্ডিত শরৎ কুমারর শেহনাই বাদন, রাগ মারু বিহাগ। অনুষ্ঠান পরিস্থিতি ইমানেই।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: সাপ, সাপ সরীসৃপ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী। পৃথিবীর মেরুমণ্ডল, আয়ারল্যান্ড আর নিউজিল্যান্ডের বাইরে পৃথিবীর সকল ঠাইতে সাপ পোয়া যায়। সাপ এবিধ শীতল রক্তি প্রাণী, যি প্রাণীর শরীরের উষ্ণতা বাহিরের উষ্ণতার পরিবর্তনের লগেলগে উঠা নমা করে। গতি ইয়ার বিচিত্রতা আর ভৌগোলিক বিস্তার পরিবেশের উষ্ণতাই নিয়ন্ত্রণ করে। সেইভাবে গ্রীষ্মমণ্ডলত সিহঁতর প্রাচুর্য আর বিভিন্নতা সর্বাধিক। তদুপরি সাপর বৈচিত্র্য আর বিস্তার গ্রীষ্মমণ্ডলের মেরুমণ্ডল ক্রমান্বয়ে হ্রাস পোৱা দেখা যায়। সাপর আটাইতক পুরনি জীবাশ্ম লেপারেন্থোফিস ক্রিটেসিয়াস কালেরপরাই উদ্ধার করা হয়েছে। যদিও বা ক্রিটেসিয়াস কালের আগতেই সাপর উৎপত্তি হয়েছিল আর সেই কালের অন্তিম সময়ত ইয়ার প্রাচুর্য বৃদ্ধি পাইছিল বলে প্রকৃতিবিদসকলে মত প্রকাশ করে। পৃথিবীত বারোটা গোত্রর প্রায় 3,300 বিধ সাপ পোৱা যায় আর তার ভিতর কেবল 375 বিধ প্রজাতির সাপেহে বিষাক্ত। ভারতত পোৱা সাপর প্রজাতির সংখ্যা হল 267টা আর ইয়ার ভিতর প্রায় 57টা প্রজাতির সাপ বিষাক্ত। অসমত পোৱা সাপর প্রজাতি সমূহ হল কেঁচু সাপ, ডোঙা সাপ, এইবোৰ দেখাত কেঁচুর দরে আর মাটি বরণীয়া হয়। ইহত মাটির ধাপ, শিলর তল আদিত বাস করে। অজগর ই এবিধ ডাঙর সাপ, ইয়ার বরণ ধূসর বা হালধিয়া হয় আর গাত বিষমকণি চতুর্ভুজ ক্ষেত্রর দরে কোলা দাগ থাকে। এই সাপ অরণ্যবাসী। বেজিমুখিয়া পাত সাপ, কেঁচাপতিয়া সাপ, এই দুই ধরনের সাপর বরণ সেউজিয়া আর সিহত জোপোহাত বা সাপর গছত থাকে। মামুনি সাপ, ই ঘাসনিত চরি ফুরা এবিধ সরু সাপ, ইয়ার গার বরণ জলফাই বরণের দরে হয়। উপরত কোলা দাগ থাকে আর দেহর দুয়ো কাষে দীঘল ইষদ হালধিয়া বরণের আঁচ থাকে। অসমত পা আন এবিধ সাপ হল মেকুরী সাপ। এই সাপবুরর মূর বহল, ত্রিকোণ আকৃতি আর পিঠির মধ্যহারীর বাকলিবর দীঘল। ইহত নিশাচর আর বৃক্ষবাসী আর দেহটু পাক খুয়ায় এটা বলর আকৃতি করে বিশ্রাম লয়। মনিরা সাপ, ই গছত থাকা সাপ আর পিঠির ফালে পথালিক কোলা আঁচ থাকে আর আঁচবর মধ্যবর্তী স্থানত ফুলর দরে রঙা সাপ থাকে। এই সাপে এডাল গছরপর আন এডাল গছলে বতাহত ভাঙি যাব পারে। কারশলা সাপ, এইবর সাপর আর ওখ গছত আর জোপোহাত বগাই ফুরে। ইহতর দেহ লাহি আর মূর জোঙা। ডাইনোডন, ই গাঢ় কজলা বরণের সাপ, ইয়ার মূরটি দীঘল আর পিঠির ফালে পথালিক বগা আঁচ আছে। বাঘরাস সাপ অথবা ধুন্দুলি ফেটি সাপ, ইয়ার বরণ ধূসর মুগা আর দেহর পার্শ্বীয় ফালত ডাঙর কোলা আঁচ আছে। ইয়ার মূরটি তাম্বরণীয়া, ই পথারত থাকে আর শস্য ধ্বংসকারী নিগনি ভক্ষণ করে। ইলাফে হেলেনা, ইয়ার গা বাদামী বরণের, পিঠির ফালে পখিলা আকৃতির আর পার্শ্বীয় ফালে চারিকোণিয়া সাপ আছে। হুলাবেরিয়া সাপ, এইবিধ সাপ কোলা বরণের হয় আর দেহত পথালিক নীলা আর বগা ফুটর শাড়ি থাকে। এই সাপে প্রধানক নিগনি খায় আর মানুষের বসতিত বেশিক পোয়া যায়। ধরা সাপ, এইবর জলচ সাপ, খাদ্যর সন্ধানত ইহত হেমেকা ঘাসনিলে উঠি আহে। ইয়ার দেহত দবা খেলর ঢালর দরে কোলা বগা চকলা চকলক চিন থাকে। শঙ্খচূর, ইয়ার পিঠির ভাগ কোলা আর বুকু বগা, বুকুর প্রতিটি বাকলি ফুটফুটিয়া, পিঠির মধ্য শাড়ির বাকলি ডাঙর আর হরভুজ আকৃতির।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার 1433 ভাস্করাব্দৰ, জেঠ মাহৰ আজি 13 দিন, 2026 খ্রিস্টাব্দৰ আজি মে মাহৰ 28 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ দ্বাদশী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:36 মিনিট 2 ছেকেণ্ডত আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:03 মিনিট।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

আশোক জনালে বিদ্যালয় শিক্ষা পরিষদে গ্রেডিং নহয় বহাল থাকিব নম্বর ব্যবস্থা। বিকাশ বেরিয়া, নীতিন বেরিয়া, রৌনক বাজরিয়া, রাজেন জৈন, বিকাশ আগরওয়ালা পড়িছে জালত। IPL জুয়ার বিরুদ্ধে ইডির অভিযান। তিনিচুকীয়া, দিল্লি, গুয়াহাটিত অভিযানকালত জব্দ মার্সিডিজ, MG হেক্টর, ফর্চুনার গাড়িসহ তেল 13 লাখ নগদ ধন। জুয়ার লেনদেন নগদ ধনের উপরই UPI ব্যাঙ্ক ট্রেন্সফারে হওয়া তথ্যর উদ্ধার। দেবজিৎ দাসক লোকনির্মাণ বিভাগের সচিবলৈ পদোন্নতি। পূর্বতে লোকনির্মাণ, উপরি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ, গুয়াহাটি পৌর নিগম পরিকল্পনা বিভাগেরও আছিল মুখ্য অভিযন্তা। বিদ্যালয় কর্তৃপক্ষের অবিবেচিক কাণ্ড জোকারিছে মরাণ। রাজহুয়া স্থানের 7 জোপা গছ কটাক লৈ তিলৈত উত্তপ্ত পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর মন্তব্য, ঈদত এইবার বহুতে কুরবানি নকরে। হিন্দু এলাকাত কুরবানি করলে কঠোর হব আরক্ষী প্রশাসন। মুখ্যমন্ত্রীর এই আহ্বানলৈ সঁহারি আজির ঈদের দিনটোত ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের। নিশা দিসপুরত ভয়ঙ্কর দুর্ঘটনা। বিদ্যুতের খুঁটত বাইকেরে খুন্দিয়ায় ধেমাজির যুবকের শোকাবহর মৃত্যু। নগাঁওর মিকিরপাড়ত আরক্ষীর গুলিত ডকাইতর মৃত্যু। দণ্ডাধীশ পর্যায়ে তদন্ত ঘোষণা করলে জেলা আয়ুক্তয়।

এবার শ্রোতাসকলক শুনাব লৈছো বাউলী কবি কমলাকান্ত ভট্টাচার্যর এটি গীত, গীতর শিল্পী অনিন্দিতা পাল। গীতটির আমালে অনুরোধ করে লিখিছে তেজপুর মিছামারি সীমান্ত গীতার্থ সঞ্জীব আর তেওঁৰ সঙ্গী সকলে। প্রিয় শ্রোতাসকল, আপনাদের এনে ধরনের আমালে অনুরোধ জানায়, গীতর অনুরোধ জানায় হোয়াটসঅ্যাপ যোগে আপনাদের গীত সমূহ অনুরোধ করে থাকিব। আমি এবার আপনার আগবাইছো মিছামারী সীমান্ত গীতার্থ সঞ্জীব আর সঙ্গী সকলে আমার অনুরোধ জানাইছে অনিন্দিতা পালের কণ্ঠত কমলাকান্ত ভট্টাচার্যর এই গীতটি।

শ্রোতাসকলে হিন্দী বোলছবির গীত অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পর। অনুষ্ঠানত এবার শুনাব লৈছো অনামিকা বোলছবিত লতা মঙ্গেশকর কণ্ঠর এই গীতটি।

শ্রোতাসকলে হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রপা। অনুষ্ঠানত এবার শুনামতে লৈছো সমাধি বোলছবিত লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের কণ্ঠর এই গীতটি।

0: শ্রোতাসকলক এইবার শুনাব ববি বুলছবির লতা মঙ্গেশকর আর শৈলেন্দ্র সিংর কণ্ঠর এই গীতটি।
1: বাহর সে কই অন্দর না আ সকে, অন্দর সে কই বাহর।